0: রণক্ষেত্রের ভয়াল দৃশ্য অবলোকন করে বৃদ্ধা প্রহরিণী ত্রিজটার সঙ্গে সীতা অবশেষে অশোক কাননে ফিরে গেলেন। ত্রিজটার কথায় মনে কিছু সান্ত্বনা পেলেও পুরোপুরি যেন দুশ্চিন্তামুক্ত হতে পারলেন না তিনি। ওদিকে ইন্দ্রজিতের নাগপাশ স্বরাঘাতে অচেতন হয়ে রণক্ষেত্রে পড়ে আছেন শ্রীরাম লক্ষ্মণ। লক্ষ কোটি বিষধর সাপ তাতে জড়িয়ে রেখে ভয়ঙ্কর আস্ফালন করছে। বিভীষণ আর হনুমান ছাড়া বানর ও ভল্লুক দলের সকলেই অল্প বিস্তর আহত, তবু তা অগ্রাহ্য করে আপাতত এই বিপদ থেকে মুক্ত হবার পরামর্শ করছেন তাঁরা। ভেষজাচার্য মহাবলী সুসেন তখন দিশাহারা দলপতিদের বললেন,
1: নাগপাশ স্বরাঘাতে মৃতকল্প এই রাম লক্ষণের আরোগ্য লাভের এক দিব্য মহৌষধি আমার জানা আছে, যা দিয়ে দেবগুরু বৃহস্পতি যুদ্ধে আহত দেবতাদের নিরাময় করতেন।
2: ভেষজাচার্য সুসেন, তাহলে সেই ঔষধ অবিলম্বে প্রয়োগ করে এই এই দুর্দৈব থেকে আপনি আমাদের রক্ষা করুন।
1: হ্যাঁ, কিন্তু সেই ঔষধ প্রস্তুত করতে গেলে যে সমস্ত ঔষধি এবং অনুপান দরকার সেই সব সংগ্রহ করাই তো দুরূহ কাজ। একমাত্র মহাবীর হনুমানের পক্ষেই হয়তো বা সেই অসম্ভবকে জয় করা সম্ভব।
3: আপনি বলুন ভেষজাচার্য, আমি প্রস্তুত। ত্রিলোকের যে গুপ্ত স্থানেই থাকুক, রাম নামের জোরে বলিয়ান হনুমান তা উদ্ধার করে আনবেই।
4: ধন্য ধন্য মহাবীর, ধন্য তোমার রাম ভক্তি, জয় শ্রীরামের জয়।
1: ক্ষীরদ সাগরের কথা মনে আছে, যেখানে পুরাকালে সমুদ্র মন্থন হয়েছিল, তার কূলে চন্দ্র আর দ্রোণ নামে দুটি পর্বত আছে, সেই পর্বতেই পাওয়া যাবে সঞ্জীবনী আর বিশল্যকরণী নামের দুটি দিব্য ঔষধি। তবে সে বড় দুর্গম পথ।
0: এমন সময়ে হঠাৎ প্রবল বেগে ভয়ঙ্কর ঝড় উঠল, আকাশ চিরে মুহুর্মুহু বিদ্যুতের ঘন ঘটা, সমুদ্র উত্তাল হয়ে উঠল, লঙ্কার যত সর্প জলজন্তু ভয়ে সাগর জলে নিমজ্জিত হল, জ্বলন্ত অগ্নির মতো বিহঙ্গ বহ্নি বিষ্ণু বাহন গরু তার বিশাল স্বর্ণপক্ষ বিস্তার করে সেখানে আবির্ভূত হলেন। এতক্ষণ ইন্দ্রজিতের রাক্ষস মায়ায় যে বিষাক্ত নাগসমূহ রাম লক্ষণকে মরণ পাশে নিশ্চল করে রেখেছিল, গরুড়ের আগমনে তারা তৎক্ষণাৎ ভয়ে অবস্থিত হল। সঙ্গে সঙ্গে সর্পমুক্ত দাসরথীরা প্রাণ ফিরে পেয়ে উঠে বসলেন। দিব্যমাল্য বস্ত্রধারী অপূর্ব শোভন গিরিশ সদৃশ গরুড় তখন রাম লক্ষণকে পরম প্রীতির সঙ্গে আলিঙ্গন করলেন। তার পূর্ণ স্পর্শে ভ্রাতৃদ্বয়ে দুঃসহ ক্ষত অবলুপ্ত হল। কান্তি বীর্য উৎসাহ বুদ্ধি স্মৃতি দ্বিগুণ হল। তার স্বর্ণপক্ষের সুমঙ্গল বাতাসে রামের সমস্ত সেনা সেনানায়ক সম্পূর্ণ আরোগ্য লাভ করে পুনর্জীবন পূর্ব যৌবন ফিরে পেলেন। তখন রাম করজোড়ে বললেন,
5: হে মহামহিম বহ্নি বিহঙ্গ, আপনার প্রসাদে আমরা মহাবিপদ থেকে মুক্ত হয়েছি, আমাদের পূর্ব শক্তি ফিরে এসেছে, এখন আবার পূর্ণোদ্যমে সীতা উদ্ধারে সচেষ্ট হতে পারব। পিতা দশরথ এবং পিতামহ অজকে দেখলে যেমন হতো, আপনাকে দর্শন করে আমার হৃদয়ও তেমনি প্রসন্ন হচ্ছে, পরম আনন্দ অনুভব করছি। হে দিব্য মাল্যধর, দিব্যাভরণ ভূষিত দিব্য শক্তিমান দেব, আপনি কে, কি আপনার পরিচয়?
6: প্রিয় কাকুতস্থ, আমি গরুড়, আমাকে তোমার সখা বলেই মনে করো, তোমরা আমার বহিশ্চর প্রাণতুল্য, দেবলোক থেকেই

0: এই বিপর্যয়ের সংবাদ পেয়ে তোমাদের সাহায্য করতে এসেছি। ইন্দ্রজিৎ মায়া বলে যে নাগপাশে তোমাদের আবদ্ধ করেছিল, আমি ছাড়া সুরাসুর কেউ তা থেকে তোমাদের মুক্তি দিতে পারত না। রাক্ষসরা কূট যোদ্ধা, আর সরলতাই তোমাদের বল, কিন্তু কদাচ রাক্ষসদের বিশ্বাস করো না। অবশ্য রাক্ষস বংশে জন্মলাভ করলেও এই বিভীষণ কিন্তু ব্যতিক্রম, এর কিংবা এর পরিবারের দ্বারা তোমাদের অমঙ্গল হবে না। আর তোমার প্রতি কেন আমার সখ্যভাব হল তা জানতেও কৌতূহলী হইও না, যুদ্ধে কৃতকার্য হলে সবই জানতে পারবে। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সফলকাম হবেই। এবার তাহলে অনুমতি দাও বন্ধু, আমি প্রত্যাগমন করি।
1: রামকে আলিঙ্গন ও প্রদক্ষিণ করে গরুড় অন্তরীক্ষে অন্তর্ধান করলেন। রাম লক্ষ্মণ নীরোগ হয়েছেন দেখে নববলে বলিয়ান সেনাদল গ্রীষ্ম শেষে নবমেঘ ডম্বরুর মতো তুমুল গর্জন করে উঠল। আবার বেজে উঠল রণদামামা, বানর সেনাদলের সেই বজ্র নিনাদে কেঁপে উঠল রাবণের রাজপ্রাসাদ, স্তব্ধ হল উৎসব। শঙ্কিত রাবণ মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন,
2: এ কিসের শব্দ? শত্রুরা এমন জয়োল্লাস করছে কেন? কিসের এত আনন্দধ্বনি? তাদের কণ্ঠে এমন ভয়ঙ্কর গর্জন তো আগে শুনিনি।
3: মহারাজ, মহারাজ, মনে হচ্ছে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রাম লক্ষ্মণ হয়তো কোনোভাবে মুক্তি পেয়েছে।
2: তা কি করে সম্ভব? তাহলে কি ইন্দ্রজিতের নাগপাশও বিফল হল? তবে তো মনে হচ্ছে শুধুমাত্র সৈন্যবলে যুদ্ধ জয় অসম্ভব।

0: রাবণকে ভীত হয়ে পড়ছেন, তার মনোবল কি চূর্ণ হয়ে যাচ্ছে? তবু তিনি তার রাক্ষস অবয়বকে পাহাড়ের মতো অটল রেখে ক্রোধে হুঙ্কার দিলেন,
1: সেনাপতি ধূম্রাক্ষ,
2: মহারাজ
1: তুমি মহাবীর, যাও শত্রু সেনা ধ্বংস করে রামের ছিন্ন মুন্ড আমাকে দেখাও, আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না।
0: সেনাপতি ধূম্রাক্ষ ভীষণ অট্ট না দিয়ে যুদ্ধযাত্রা করল, তার সঙ্গে গদা শূল পট্টিশ ও মুসল হস্তে ঘোর দর্শন অসংখ্য রাক্ষস সৈনিক, তাদের মাথার উপরে তখন শকুনের দল উঠছে, সমবেত বায়ুস্কুলের কর্কশ চিৎকার, আকাশ অন্ধকার করে গর্জে উঠছে বজ্র, অশনিনীপাত হচ্ছে, প্রতিকূল রুক্ষ বাতাস বইছে, ধুলি কঙ্কর আর রক্তবৃষ্টি চতুর্দিকে, ইতস্তত কবন্ধকৃতের আর্তনাদ। সেই সব ঘোর অমঙ্গল আর দুর্বিপাকে দাঁড়িয়ে ধূম্রাক্ষ ভয়ে কি ওৎক্ষণ থমকে দাঁড়াল, ফলে পিছনে রাক্ষস সেনারাও ভীত হয়ে পড়ল। এমন সময় হঠাৎ দুর্জয় বিক্রমে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল বানর সেনা।

রাক্ষস সেনাপতির সেই ভয়ঙ্কর মুশলের আঘাত অতি কষ্টে সহ্য করে হনুমান আবার একটি ভীম প্রস্তর খণ্ডের আঘাতে ধূম্রাক্ষের মস্তক চূর্ণ করে দিলেন। নিহত ধূম্রাক্ষ আর্তনাদ করে ভূমিতে লুটিয়ে পড়ল। ভগ্নদূতের মুখে ধূম্রাক্ষের পতন সংবাদ পেয়ে ক্রোধে উন্মত্ত রাবণ তখন সেনাপতি বজ্রদংষ্ট্রকে পাঠালেন প্রতিশোধ নিতে। গর্জমান ধ্বংসের মতো অন্ধকার মুক্তি রাক্ষসের দল ছুটে চলল রণক্ষেত্রের দিকে। শুরু হয়ে গেল দুই পক্ষের তুমুল সংগ্রাম।

0: পর্বত প্রায় এক শিলার আঘাতে বজ্রদংষ্ট্রের রথ চূর্ণ করে সামনে এসে দাঁড়ালেন অঙ্গদ। বজ্রদংষ্ট্র তখন এক বিশাল খড়গ দিয়ে অঙ্গদকে আঘাত করল। আকস্মিক সেই আঘাতে রক্তাক্ত দেহে অঙ্গদ মাটিতে নতজানু হয়ে পড়ে গেলেন। বিপন্ন মুহ্যমান যুবরাজ অঙ্গদ, বানর সেনারা শঙ্কিত, খড়গ তুলে করাল দর্শন বজ্রদংষ্ট্র আবার এগিয়ে আসছে তার দিকে। তাই দেখে রামের সেনাদল হায় হায় করে উঠল। নিমেষের মধ্যে অঙ্গদ কুপিত সর্পের মতো উঠে দাঁড়ালেন। লম্ফ দিয়ে শত্রুর উপরে পড়ে তারই খড়গ কেড়ে নিয়ে মুহূর্তে শত্রুর মুণ্ডচ্ছেদ করলেন। ছিন্ন শির, রক্তাক্ত দেহে নিহত সেনাপতি বজ্রদংষ্ট্র লুটিয়ে পড়ল রণক্ষেত্রে। বজ্রদংষ্ট্রের পতন সংবাদে রাবণ এবার বিচলিত ও বিহ্বল। তাঁরা সেই দর্পণে হুঙ্কার নেই, মৃয়মান কণ্ঠে প্রধান সেনাপতি প্রহস্তকে বললেন,
1: সেনা প্রধান প্রহস্ত, একের পর এক এমন সব দুঃসংবাদের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাদের এত শক্তি, এত বুদ্ধি, এত অস্ত্র ছিল, এতকাল তো তাতেই ত্রিভুবনের এত রণসমুদ্র অতিক্রম করে এসেছি, ত্রিজগৎ শাসন করেছি, শেষে কি এই সামান্য নর বানরের তৈরি ঘোষপদে নিমজ্জিত হতে হবে?
2: মহারাজ, মহারাজ, অস্ত্রের সঙ্গে অস্ত্রের যুদ্ধে আমরা অভ্যস্ত। ওরা বন্য প্রাণী, নখর দশনই ওদের সম্বল। তাছাড়া অসীম সাহসী আর শক্তিমান ওইসব অতিকায় প্রাণীরা সুবিশাল বৃক্ষ প্রস্তর নিক্ষেপ করে যুদ্ধ করে। এমন অসম যুদ্ধে আমাদের সৈনিকরা অভ্যস্ত নয় বলেই এই বিপর্যয়।
1: তাহলে এখন উপায়?
2: যুদ্ধ যখন শুরু হয়েছে তখন কালের নিয়মে তো এগিয়ে চলবে। যতক্ষণ দেহে প্রাণ থাকবে তখন প্রতিরোধ করা ছাড়া উপায় নেই। বীর হয়ে আত্মসমর্পণের চেয়ে মৃত্যুই শ্রেয়, মহারাজ।
1: আমার প্রিয় সেনাপতির মুখে এমন উত্তরই প্রত্যাশিত। তোমার জন্য আমি গর্বিত প্রহস্ত। রাক্ষস বংশের সুযোগ্য সন্তান তুমি। তাহলে এখন যুদ্ধে কাকে প্রেরণ করতে চাও?
2: এই সংকটকালে আমার মনে হয় রাক্ষস বীর সেনাপতি অকম্পনই যোগ্যতম।
1: উত্তম প্রস্তাব। অকম্পনের ভয় দেবতারাও কম্পিত। বহু সংকটকালে সে লঙ্কার বহু জয় এনেছে। তুমি এই মুহূর্তে তাকে রণক্ষেত্রে পাঠাবার আয়োজন করো।
0: সোনার রথে চড়ে বীর অকম্পন ক্রূর নিনাদে অসংখ্য সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করল। শুরু হয়ে গেল প্রলয়ঙ্কর রণ। কোলাহলে আর্তনাদে অস্ত্রের ঝনঝনায় বাতাস।

অকম্পনের ভয়ঙ্কর আক্রমণে বানর সেনারা ছত্রভঙ্গ হয়ে পলায়ন করতে লাগল। তখন অটল পর্বতের মতো সুগ্রীব এসে সামনে দাঁড়ালেন। তার মহাকলেবর শোণিত সিক্ত, কিন্তু অধূম কুণ্ঠীর মতো দীপ্যমান। তিনি এক বিশাল শিলা উৎপাটন করে নিক্ষেপ করলেন। অর্ধচন্দ্র বাণে অকম্পন তা খণ্ড খণ্ড করে দিল। তখন ক্রোধে আত্মহারা হয়ে এক বৃহৎ অশ্বকর্ণ বৃক্ষ উৎপাটিত করে সবেগে নিক্ষেপ করলেন সুগ্রীব। সেই ভীমাঘাতে অকম্পনের মস্তক বিচূর্ণিত হল। সুগ্রীবের সেই ভীষণ সংহারী মূর্তি দেখে রাক্ষস সেনাদল প্রাণ ভয়ে পিছনের দিকে তাকাতে তাকাতে পালাতে লাগলো। বিজয়ী সুগ্রীবকে রাম, লক্ষণ, হনুমান, অঙ্গদ, বিভীষণ সকলে এসে অভিনন্দিত করলেন।

0: নর বানর মেরেখে রাখে খুদি লঙ্কা।
1: সেনা প্রধান প্রহস্ত, অকম্পনের মৃত্যুতে আমি বড় অস্থির অসহায় বোধ করছি, স্বীকার করতে দ্বিধা নেই। আজ আমি হতগর্ব, উদ্ভ্রান্ত, সুস্থির ভাবে কোনো কিছুই চিন্তা করতে পারছি না। লঙ্কা আজ বিপন্ন, আমি কুম্ভকর্ণ আর ইন্দ্রজিৎ ছাড়া একমাত্র তুমি পারো এই দেশ রক্ষা করতে। প্রথমে তুমি শত্রুকে ধ্বংস করো।
2: মহারাজ, মহারাজ বিচক্ষণ মন্ত্রীগণ আগেই বলেছেন, সীতাকে রামের হাতে প্রত্যর্পণ করাই মঙ্গল, নইলে ঘোর যুদ্ধ অনিবার্য। আমিও তখন সে কথা সমর্থন করেছিলাম, কিন্তু এখন আর কোনো প্রতিকার নেই। যা বাস্তব তাকে মেনে নিতেই হবে। মহারাজ, এতকাল আপনার কাছে অনেক দান মান সম্মান পেয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞ। তাই আপনার আকাঙ্ক্ষিত কার্য অবশ্যই করব। আপনি দেখবেন কেমন বীরত্বের সঙ্গে আমি যুদ্ধে জীবন দান করছি। প্রণাম মহারাজ, প্রণাম।
3: প্রহস্ত, তখন গজ সমাকুল বহুবদ্ধ বিপুল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করলেন। দূর থেকে সেই বিপুল বাহিনী এগিয়ে আসতে দেখে স্মিত মুখে রাম বিভীষণকে জিজ্ঞাসা করলেন,
4: প্রিয় বিভীষণ, বহু সৈন্য নিয়ে যে মহাবীর দ্রুতগতিতে রণক্ষেত্রের দিকে এগিয়ে আসছেন, উনি কে?
5: শ্রীরাম, ইনি বীর্যবান সর্বস্ত্র বিশারদ সেনা প্রধান প্রহস্ত। লঙ্কায় রাবণের যা সৈন্য আছে তার এক তৃতীয়াংশ এর সঙ্গে আসছে।
3: ক্ষুব্ধ সমুদ্রের মতো উদ্বেল রণভূমি, রক্তে লাল মরণ নদীর তরঙ্গ উত্তাল, সেই রক্তস্রোতে মৎস্য মকরের মতো ভাসছে যত ছিন্ন শির, মৃতের আলো।

ফুলায়িত কেশপাশ, এসবই যেন ভাসমান শৈবাল, তার মধ্যে উঠছে যত রক্তচক্ষু গৃদ্ধ্র ও কঙ্ক। ভয়ঙ্করী মৃত্যুর সেই কল্লোলিনী রূপ দেখে জগৎ যেন আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে। রাক্ষসেরা বিবিধ অস্ত্র এবং বানরেরা বৃক্ষ ও শিলা নিয়ে যুদ্ধ করতে লাগল। প্রহস্তের প্রধান চার সচিব নরান্তক, কুম্ভকর্ণ, মহানাদ ও সমুন্নত দ্বিবিধ দুমুখ জাম্ববান ও নলের হাতে বৃক্ষ ও শিলার আঘাতে নিহত হল। সেনাপতি নীল আক্রমণ করলেন প্রহস্তকে, তার ভীম আক্রমণে প্রহস্ত বিপর্যস্ত, ক্রুদ্ধ হয়ে তিনি বানর সংহার করতে লাগলেন। নীলের আক্রমণে প্রহস্তের ধনু ছিন্ন, রথ ও অশ্ব বিনষ্ট হল। ভগ্ন রথ থেকে নেমে প্রহস্ত তখন মুষল হাতে যুদ্ধ করতে লাগল। মুষলের প্রচণ্ড আঘাতে নীলের ললাট দিয়ে রক্ত ছড়ছে। রুধির আপ্লুত আহত নীল তখন এক প্রকাণ্ড শিলা নিক্ষেপ করে প্রহস্তের মস্তক চূর্ণ করে দিলেন। রাক্ষস সৈন্য ছত্রভঙ্গ হয়ে পলায়ন করল।